আপন আপন করিয়ামি ছিলেম তোমার ঠাই, কথার মধ্যে ব্যথা দিলে আমি কেমনে থাই।